আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে।

শ্রোতা বন্ধু, ফের গা কেতেটা মনছুয়া গীতর সঙ্গে পৌঁছি গলিন আপন মানকর পাশকে। আজির অষাঢ়র উজ্জ্বল পখর একাদশী দিনে, বইলে জগন্নাথ মহাপুরুকর সুনা ভেষ দিনে, রথযাত্রা থু মাউসী ঘরু ফেরি রথ রূপে মহাপুরু ভক্ত মানকু আজ দর্শন দেবে সুনা ভেষ থি। বরস যাকরি গোটি দিনে ন মহাপুরু মন্দির বাহারে সুনা বেশ হৌথবার লাগি লক্ষ লক্ষ ভক্ত টাকিথিসন ই দিনকে দর্শন করবার লাগি। ভক্তি আউ উৎসাহতি দর্শন করসন মহাপুরুকর ই সুনা বেশকে। ই বাবদে আগকে কথা হেমান, আগ লোফর সিনেমার ই গীতটা শুনন। গীতকে গাইছন মহেন্দ্র কপুর, গীতকে লিখিছন আনন্দ বক্সি, আউ সঙ্গীত নির্দেশনা দেইছন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

আশা ভোঁসলে গাইথিবা নীলকমল সিনেমার গীত গীত মানকে লেখিলে সাহিল লুধিয়ানবি আউ সঙ্গীত নির্দেশনা দিয়ে রবি ইতার সঙ্গে আজর কার্যক্রমকে আমি ইন রখমা ফের খায় ভেট পড়মা আইবা কালি ইঠানে ঠিক ই সময়াথি শুনবাকে ভুলবে নাই আপনকর পছন্দর কার্যক্রম খোলা ঝরকা।

0: শ্রোতাবন্ধু, আজির আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাই চিঠি সবুক নিয়ে উপস্থিত অনেক মমতা পণ্ডা।
1: নমস্কার।
0: তবে দেখলে কেউ কেউ শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন।
1: মো হাতরে থিবা প্রথম চিঠিটি হচ্ছে পড়া বিজেপুর বরগড়ু লিখিছেন সেবারাম মেহের। সে লিখিছেন, চলিত সপ্তাহর সম্বলবাণীরে বিভিন্ন সূচনা সহ পশ্চিম ওড়িশার রথযাত্রা বিষয়ে, সম্বলপুর বরগড় ভটলি রথযাত্রা বিষয়ে, মন্দির পূজকঙ্ সহ সাক্ষাৎকার, রথযাত্রার কিংবদন্তী বিষয়ে সে অনেক কিছু জাণিহেলা। তেণু অশেষ ধন্যবাদ মতামত দিয়েছেন। ডাক্তরঙ্কু পচারি বুঝিবা কার্যক্রমরে বর্ষা দিনরে হেউথিবা রোগ বিষয়রে শ্রোতামানঙ୍କର প্রশ্ন নেই লাইভ ফোনিন কার্যক্রম প্রচার করন্তু, ইহাদ্বারা সে উপকৃত হেবে। তা সহিত সে লেখিছন্তি, জুলাই মাসর 18 তারিখ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করিথিলে কবি রামচরণ।

শ্রোতা বন্ধু, ভিন্ন ভিন্ন ভাষাভাষী, জাতি, ধর্ম, সম্প্রদায়ের অধিবাসী নেই আমার এই অনন্য বিশাল দেশ ভারত। এটি লোকমানকর চলনি আউ পরম্পরা মধ্য খুব বিবিধ। আউ বিভিন্নতা ভিতরে একতার এই অভিনব ভাবধারাটি কেবল ভারত পরি দেশরে হি সম্ভব এবং এঠারে হি দেখিবাকু মিলিথায়। এণু কহিবাকু গলে সারা বিশ্বরে নিজের এই অনন্য পরম্পরাটি পাই প্রসিদ্ধ আমার এই দেশের উন্নতি অভিবৃদ্ধিকু বলবত্তর রাখিবা আম সমস্ত নাগরিকঙ্কর আদ্য দায়িত্ব হওয়া উচিত। দেশের ঐক্যকু অক্ষুণ্ণ রাখিবাকু উদ্যম করিবা আমার প্রথম কর্তব্য হওয়া বিধেয়। আর জনসাধারণ মধ্যে এইভাবে এক

0: বড়িয়া ভাই আমকে মানা সমাজ তেন্দুরিয়া, আমকে মানা সমাজ তেন্দুরিয়া। নে যাহিবি রা ভাই, চাকরি নকরি বি কামা, বাকি সমাজ তিন দূরিয়া আমকে মানা। এরা খাতরালে আইয়া কুকসন্টা কা কুকাদন্টা পাদ্দানু জনজাত মানালে পারচার বি মানে চাকরি নকরি বি আখিয়ার, কিন্তু বাহারি কেরকা পরে নিজের পাদ্দা বন নিজ জন্ম মাটি বন মদ্রা চালে, আর ইন্নেকা মা বুয়ারি মদ্রা চালে। আর তেঙ্গনা মানে যেন অনপড় আতলে পাদ্দানু হাজু চেড়ু আতলে, কিন্তু আবলার আইয়া একচুয়ালি মা বুয়ারি সেবা কামালে, আর জাতি সমাজের নীতি নিয়ম আর মানালে, কিন্তু বাহারি যেন রানে আবলারু ধ্যান মালা চুর আদনা এরাই খাতরালি।
1: তো যেনটা তেঙ্গনার যে যত পড়াকে তত বেড়া বাগির দু, হ্যাঁ কামালা নাম যেত পাঠ থাকলে বি নিজর বোধ এনে দু, আদন যদি নাম বুঝরা পোল থাকলে বেড়া সঙ্গে সামান দু। হলে আরমটা কথা নি মেহস্তি এম আহাগে চাহম যে যেন গীত পুদি পাড়কার পুরা হুরুত তক ভেচ্চা কেরা, আউ ইন্নে যদি নাম গীত মাধ্যমতি নামে নৃত্য মাধ্যমতি কা নামে যেন সংস্কৃতি আতলি আ মাধ্যমতি যদি অন্য যদি নাম ই পুনা পিঢ়ি রিন যদি নাম সামিল কাম থাকে নিশ্চিত ভাবে তাম ধীরে ধীরে ধীরে ধীরে কি আহর। হলে এরা খাতরালি যে যেন প্রকার কার্যক্রম গুঠি দমানি নাম বেঞ্জা মান্না কা বরু মান্না যেন গুটি পাচি গুঠিয়ার অক্ষানার কা নালানার হু জাগানু ই নামে জহার গুঠির নে পাঠ সাঠ পড়ানার আবড়ার মাল্লা বারুট
0: আজ্ঞা।
1: তা আবড়ারিন ই প্রকার কার্যক্রম নু সামিল কামনা গে লাগান নামে লেখা নিম মঞ্চকার কা নেম মঞ্চকান একখানে নামে এদের কর্তব্য মান্না কথা হু প্রকার মানে কার্যক্রম নু সামিল কামা গে লাগান তামান
0: একচুয়ালি আজ্ঞা। এমে যেন আগলি মানালিয়া মানে বার্ষিক মিটিং মানালিয়া হলে আবাকেন খালি পুরখা পুরখা আল্লাহর খালি কালিয়ার সিনিয়র জামার কালিয়ার আর কুকুধার নিধি মাল্লা কুর হলে পহলে কেরকান আসান এরকান যে কুকুধার নিধি মাল্লা বারুর হ্যাঁ ওনা ভাবকান যে এসকে কামজ কর মানে কুকুধার সামিল মানর। তারপরে আসান কেরকান ওটা মানে গীত মাধ্যম নাচ মাধ্যমটা মেসেজ কর যেন তাকা সাফার মেনাঙ্গ। তারপরে এঙ্গান মেহার আসান কেরকান আর গীত মাধ্যম আসান পদেহি পাড়কান আর গীত দাকুনি মনে আতলি হি কুড়ালা গান ধর্মে বেলাস অন্ধরা চিকা দাস।

শ্রোতা বন্ধু, গীতটি থিলা কথাচিত্র কলামাণিক, কণ্ঠ টি সৌরী, ইরা মহান্তি, গীতা দাস ও শ্রীকান্ত দাস, সঙ্গীত স্বরূপ নায়ক, গীত স্বরূপ নায়ক। গীতটি শুনিলে তো শ্রোতা বন্ধু, আশা করছি আপনার নিশ্চয় ভালো লাগিব। শ্রোতা বন্ধু, এই সুনাবেশ পরম্পরা অত্যন্ত প্রাচীন। ইতিহাস কুহে ওড়িশার গঙ্গবংশীয় রাজা মানে শ্রীজগন্নাথঙ্কু নিজ রাজ্যের প্রকৃত অধিপতি বলে মানুলে। কালক্রমে গজপতি রাজা মানে এই পরম্পরাকে আহরি সমৃদ্ধ করে। শ্রোতাবন্ধু, এই সুনাবেশে শ্রীজীউ মানে সর্বপ্রথমে সুনা মুকুট কিরীট ধারণ করতে। এই মুকুট রাজাধিরাজঙ্ক ঐশ্বর্যর প্রতীক। ভক্ত মানে যেতবে শ্রীজগন্নাথঙ্ক মথারে ঝলমল করুথবা সুনার মুকুট দেখন্তি, সেতবে তাঙ্ক মনরে এই ভাব জাগ্রত হুয়ে যে সমস্ত ব্রহ্মাণ্ডর অধিপতি স্বয়ং তাঙ্ক সম্মুখরে বিরাজমান অছন্তি। এহাপরে দুই বাহুরে সুবর্ণ বাহুবন্ধ পিন্ধা যায়। এহা শক্তি, সুরক্ষা ও ধর্মরক্ষার প্রতীক। এই দিব্য বাহু সদা ভক্তঙ্কু রক্ষা করে থাকে। মহাপ্রভুঙ্ক হাতরে সুবর্ণ শঙ্খ ও চক্র শোভা পায়। শঙ্খ হেউচি শান্তি, পবিত্রতা ও সৃষ্টির আদিদানর প্রতীক, ও চক্র হেউচি ধর্মর বিজয়, সময়ের গতি এবং অধর্মর বিনাশর প্রতীক। শ্রী বলভদ্রঙ্ক হাতরে সুবর্ণ হল ও মুষল শোভা পায়। হল হেউচি কৃষি, পরিশ্রম ও অন্নর প্রতীক। মুষল অন্যায় বিরুদ্ধে ন্যায়ের শক্তিকে প্রকাশ করে। এহা আমাকে শিখাই থাকে পরিশ্রম ও সত্যপথে চালিলে জীবন সফল হুয়ে। দেবী সুভদ্রাঙ্কু সুবর্ণ হার, মুকুট ও ভিন্ন ভিন্ন অলঙ্কারে সজা যায়। দেবী সুভদ্রা হেউছন্তি শক্তি, মঙ্গল, মাতৃত্ব ও করুণার প্রতীক। মহাপ্রভুঙ্ক বক্ষ দেশে সুবর্ণ হার পদক এবং বিভিন্ন কলাত্মক অলঙ্কার শোভা পায়। প্রত্যেক অলঙ্কারে ওড়িশার পারম্পরিক সুবর্ণ কারিগরির অপূর্ব নিদর্শন দেখিবাকু মিলি থাকে। শ্রোতাবন্ধু, এই অলঙ্কার মানে আমাকে স্মরণ করাতে যে মানুষ জীবনর সবুঠ বড় অলঙ্কার সুনা নুহে। সত্য, নম্রতা, দয়া, সেবা ও ভক্তি হে প্রকৃত অলঙ্কার। যে হৃদয়ে এই গুণ রয়েছে সেই হৃদয় মহাপ্রভুঙ্ক প্রকৃত ও সর্বোত্তম স্থান অটে। তো শ্রোতাবন্ধু, চলন্তু শুণবা এক গীত। কথাচিত্র পতিপত্নী, কণ্ঠ অক্ষয় মহান্তি, সঙ্গীত রমেশ নাইডু, গীত বৃন্দাবন জেনা।

0: শকুঞ্জল শত্রু মানে কিপরি ছত্র ভঙ্গ দেউছন্তি যা যাহা মনে হউছি আমার সমস্ত যোজনা সফল হেইছি।
1: বাপা বাপা তুমি চিন্তা করে নাহি, এমানে আম হাতরু বঞ্চি পারিবে নাহি, সমস্তঙ্কু গড়েই গড়েই মারিব, এঠু আগকু গলে নিশা ঘাটি পটরু ঐরিও বৈরি মধ্য তাঙ্ক পাইক মানঙ্ক সহ এমানঙ্ক উপরকু কুতি পড়িবে।
2: ভাই তলকু না পথর খণ্ড মান গড়ি গুড়ি যাই কেমিতি শত্রু মানঙ্কু মারি দোলি পকাউছি, প্রচন্ড তীর মাড়রে গোটা গোটা গোরাসন্ন টলি পড়ুছন্তি।
1: হ্যাঁ হ্যাঁ দেখি পারুছি, হেলে তু নিজ জীবনকু সুরক্ষিত করি রখ, সবুবেলে পথর কান্থ পছপটে রহি যুদ্ধ চালনা কর।
0: আমার জন্মভূমি আমার মাতৃভূমিকু আসি এই মানে পুনি আম উপরে ক্ষমতা জাহির করিবে, আম পাখের কোন পৌরুষ নাহি, আম দেহরে কোন ধয় রক্ত প্রবাহিত হেউছি, আহরে জোরদার করে লড়াই কর, সহ সহ তীর নিক্ষেপ কর।
1: হেই হেই হেই দেখো বাপা, গোটা গোটা করে প্রায় সবু সৈন্য টলি পড়িলেনি পাহাড় দেহরে, আমি জয় লাভ করিছু বাপা, আমার বিজয় হয়েছি। হে পাইক ভাই মানে তীর নিক্ষেপ করিবা বন্ধ করি দিও, আউ শত্রু মানঙ্ক পটু গুলি ফুটু নাহি কি গুলি ফুটেইবা লোক বি নাহান্তি।
3: বাপা ভাই আমার বিজয় হয়েছে, ভাই আমার যোজনা সফল হয়েছে, যেতে শত্রু সৈন্য বন্ধুক ধর গুলি ফুটাই পাহাড় উপরক উঠি আম নিকটক আসবার প্রয়াস করুলে আম পথর ও তীর মাড়ে তাঁকর সমস্ত প্রয়াস ব্যর্থ যাই, শত্রুপক্ষ ছত্র ভঙ্গ দিয়েছি।
0: সাবাস সাবাস হাতি সাবাস কুঞ্জল, তোমার শক্তি সামর্থ্য দেখি বহুত খুশি বহুত খুশি।
4: জমিদার মাধো সিং
5: জয়,
4: বীর কুঞ্জল সিং
5: জয়,
4: ভাই হাতি সিং
5: জয়,
4: বীর সুরেন্দ্র সাহেকি
5: জয়।
0: ভাই মানে এ লড়াই কেবল আরম্ভ মাত্র, এই বিজয়ে অতিশয় আহ্লাদিত নহি বরং পরবর্তী যুদ্ধ প্রস্তুতি পাই যোজনা করি, শত্রুপক্ষর মরি পড়িথিবা সৈনিক মানঙ্কর বন্ধুক গোলা বারুদ সংগ্রহ করি আমার অক্তিয়ারকু নেই আসিবা, আমার এই বিজয়ে ইংরেজ শাসক মানঙ্কু নিশ্চয় তাগিদ করিদেব। সুরেন্দ্র সাঙ্ক নেতৃত্বে পরিচালিত এই মহান উলগুলানকু সফলতা শীর্ষস্থানকু নিয়ে পৌঁছাই দেব, এই মোর বিশ্বাস আছে। মো সহিত সমস্তে এক স্বরে কহ জয় সু।

0: শ্রোতাবন্ধু, আজির আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাইবা চিঠি সবুক উপস্থিত অনেক মমতা পণ্ডা,
1: নমস্কার।
0: তবে দেখলে কেউ কেউ শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোন লিখিছেন।
1: মো হাতরে থিবা প্রথম চিঠিটি হচ্ছে পড়া বিজেপুর বরগড় রু লেখিছন্তি সেবারাম মেহের। সে লেখিছন্তি চলিত সপ্তাহর সম্বল বাণীরে বিভিন্ন সূচনা সহিত পশ্চিম ওড়িশার রথযাত্রা বিষয়রে, সম্বলপুর বরগড় ভটলি রথযাত্রা বিষয়রে, মন্দির পূজকঙ্ক সহিত সাক্ষাৎকার রু রথযাত্রার কিম্বদন্তী বিষয়রে সে অনেক কিছি জানিহেলা। তেণু অশেষ ধন্যবাদ মতামত দেইছন্তি। ডাক্তরঙ্কু পচারি বুঝিবা কার্যক্রমরে বর্ষা দিনরে হউথবা রোগ বিষয়রে শ্রোতামানঙ্কর প্রশ্ন নেই লাইভ ফোনিন কার্যক্রম প্রচার করন্তু, ইহাদ্বারা সে উপকৃত হেবে। তা সহিত সে লেখিছন্তি, জুলাই মাসর 18 তারিখ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করিথিলে কবি রামচরণ প্রধানঙ্কর কবিতা ও তাঙ্ক সহিত সাক্ষাৎকার। এথিরু তাঙ্কর জীবনী বিষয়রে অনেক কিছি জানিহেলা, তেণু তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে। মহাপ্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রাঙ্ক পবিত্র রথযাত্রা উপলক্ষে যেতে কার্যক্রমগুড়িক প্রচার করিথিলে সেসবু বহুত মনছুঁয়া লাগিলা, তেণু আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তামানঙ্কু সে অশেষ ধন্যবাদ জনাইছন্তি।
0: প্রথমে তো আমি আপনার মধ্যে ধন্যবাদ জনাইবু শ্রোতা বন্ধু, এইপাই যে আপনার অনেক কার্যক্রম শুনেছেন, মতামত মধ্যে দিয়েছেন, কার্যক্রম সবু প্রসারিত হয়েছি আম কেন্দ্রর যা আপনার ভালো লাগিছে তাহা জানি আমি মধ্যে খুশি। তবে এ প্রকার কার্যক্রম ভবিষ্যতের মধ্যে আমি আহুরি প্রচার করিবার ব্যবস্থা মধ্যে করিব। এবং গোটি কথা আপনার যা লিখিছেন যে হ্যালো ডক্টর ফোরিন কার্যক্রমরে বর্ষাদিনিয়া স্বাস্থ্য সমস্যা সম্পর্কে ডাক্তারঙ্ক সহিত ফোনিন কার্যক্রমটি রাখা পাই মনে রহিলা, আগামী হ্যালো ডক্টর কার্যক্রমে তাকে স্থানিত করা চেষ্টা করব। ধন্যবাদ আপনার চিঠি পাই। তবে আপনার জনাই ধন্যবাদ সম্পৃক্ত ব্যক্তিবিশেষক আমি এই কার্যক্রম জরিয়া জনাই দেছু।
1: পরবর্তী চিঠিটি মো হাতে রয়েছে, লিখিছেন জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্বলপুর চিত্তরঞ্জন বারিক। সে লিখিছেন মহাশয় নিবেদনর কারণ এক যে গত 16 তারিখ দিন পুরীঠারে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর রথযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী মন মধ্যে আনিথিলা ভাবাবেগ। রাতে 10টায় প্রচার করিথিলে গীতিনাট্য শ্রীগুণ্ডিচা। এই কার্যক্রমগুলিক শুনি বহুত ভালো লাগিলা। অংশগ্রহণ করিথিবা সমস্ত কলাকার তথা ধারাবিবরণী প্রদান করিথিবা সমস্ত উদ্ঘোষকমানঙ্কু মোর আন্তরিক ধন্যবাদ জনাই দেবে। পুণি সে লিখিছন্তি, ঘর সংসার কার্যক্রমর প্রগতি কার্যক্রমরে নারী শিক্ষা সম্পর্কে আলোচনাটি প্রচার করিথিলে। আলোচনাটিরু নারী শিক্ষার বিভিন্ন দিগ উপরে অনেক কথা জানিহেলা। আলোচিকা কৌশল্যা প্রধানকু মোর আন্তরিক ধন্যবাদ জনাই দেবে।
0: নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু, আপনার জনাইথিবা ধন্যবাদ এটি সম্পৃক্ত ব্যক্তিবিশেষক এই কার্যক্রম জরিয়া জনাই দেছু। আশা করুছু যে পরবর্তী সময় মধ্যে আপনার কার্যক্রম সব শুনবে এবং চিঠি দেবে। ধন্যবাদ আপনার মধ্যে আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি রয়েছে মো হাতরে, দানিপালি বিনকা সুবর্ণপুর লিখিছেন চক্রধর দানি। সে লিখিছেন আজ্ঞা, আপনার কেন্দ্রর চিঠি পাইছু কার্যক্রম প্রচার করছেন প্রতি শনিবার 12টা সময়ের এবং তার পুনঃপ্রসারণ করছেন রাতে 8:15। উক্ত কার্যক্রমরে চিঠিমানঙ্কু আপন সম্পূর্ণ ভাবরে ন পড়ি উত্তর দেউছন্তি। গত দুই থর হব মোর দুইটি চিঠি এইপরি হয়েছে, তেণু চিঠি পড়িলা বেলে এথিপ্রতি ধ্যান দেবে এবং চিঠিগুড়িক যেপরি সম্পূর্ণ ভাবরে পড়ি উত্তর দেবে। সে পুনি লেখিছন্তি, লাইভ ফোনিন কার্যক্রম মানঙ্কু শ্রোতামানে নিজর শ্রোতাসাঙ্গ মানঙ্কু ডেডিকেট করিবা সঙ্গে সঙ্গে নিজর বন্ধুবান্ধব মানঙ্কু যদি ডেডিকেট করন্তে তেবে সেমানে রেডিও শুনিবাকু উৎসাহিত হুয়ন্তে এবং আমার রেডিও পরিবার বৃদ্ধি পাঁতা। তেণু শ্রোতামানঙ্কু মোর অনুরোধ, সেমানে সাঙ্গমানঙ্ক সহিত বন্ধুবান্ধব মানঙ্কু মধ্যে গীত ডেডিকেট করন্তু। সে পুনি লেখিছন্তি, গত জুলাই 16 তারিখ শ্রীগুণ্ডিচা ঘোষযাত্রা উপলক্ষে কটক আকাশবাণী কেন্দ্রর সিধাসড়খ ধারাবিবরণী প্রচার কলে তাহা খুব উপাদেয় হয়েপারিছে, কারণ এই ধারাবিবরণী অনেকগুড়িয়ে শিক্ষা মিলিলা এবং কিম্বদন্তী তথা অজনা কথা জানিহেলা। তাপরে লেখিছন্তি, প্রতিদিন সকাল 8 ঘণ্টা 30 মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী প্রচার করছেন। এই কার্যক্রমরু মধ্যে অনেক গুড়িয়ে শিক্ষা মিলিপারুছি।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার এই চিঠি পাই। আপনার দেখিলে তো আজির চিঠি কেমিতি সম্পূর্ণ ভাবে পড়াগলা। তো যেতেবেলে যে কথা লিখুছেন সেই কথা যদি অন্য হিসাবে যদি আমি পড়ুছু এবং তার উত্তর আম পাখু যাচ্ছি তাহলে সেতিরে কিছু অসুবিধা নাই। আজির চিঠি দেখন্তু যে সম্পূর্ণ ভাবে পড়াগলা, সে যাহা বি হো কাহারি চিঠি কু আকাশবাণী কেবে বি হতাদর করে নাই, সমস্ত সম্মান দিয়ে এবং চিঠি কু মধ্যে আমি সম্মান দেউ, সবুবেলে আমি চিঠি পড়ু। কেতেবেলে যদি সে প্রকার ত্রুটি ঘটিছি তাহলে ভবিষ্যতে আহুরি কেমিতি ন ঘটিব সে দিগরে আমি যত্নবান হেবু। ধন্যবাদ আপনার এই চিঠি পুনি থরে। হলে আপনার যে কথা লিখিছেন যে কার্যক্রম সবু আম কেন্দ্র যা প্রসারিত হয়েছি আপনার ভালো লাগিছি জানি আমি মধ্য খুশি। আপনার জনাই ধন্যবাদ এইটি সম্পৃক্ত ব্যক্তিবিশেষক জনাই দেছু।
1: পরবর্তী চিঠিটি মো হাতে রয়েছে। সত্যভামা আউ লিঙ্গরাজ মেহের রেমন্ডা বরগড়ু লিখিছেন। সে লিখিছেন, মহাশয় প্রণাম গ্রহণ করিবে। জুলাই 18 তারিখ স্বরলিপিরে উপস্থাপিকা বিষ্ণুপ্রিয়া বারিক দেইথিবা ভজনগুড়িক বহুত সুন্দর লাগিলা, সেগুড়িক বহুত শ্রুতিমধুর থিলা। জুলাই 19 তারিখ বন্দনা কার্যক্রমরে দেবকী পোথাল কণ্ঠরে নাহি মোর পুণ্য ডোরিরে কালিয়া বহুত ভালো লাগিথিলা। সে পুনি লেখিছেন।

0: সে লুকাতিটা আছে, তাকে নিয়ে চলে যাও। যাও।
1: মতে তাহলে তুই চোর বলে ভাবুছ নু? হ্যাঁ, তোর বা কোন ভুল? জ্ঞানী গুণী ভক্ত মানে মতে তো চোর বলে কুহতি। ত্রেতয়ারে মু যোগী মুনি মানকর মন চোরি করেছি, দ্বাপরে কেতে সরলহণি চোরি করে খাইছি, গোপী মানকর লুগা চোরি করেছি, আউ এ কলিযুগরে পাপী মানকর পাপতাপ চোরি করিবা পাই বড় দেউলরে বসিছি।
0: এ কোন চন্দন অগর গন্ধরে মহকি যাচ্ছে এ ঘর, বংশীর স্বরে নাচি উঠুছি মন, ও অন্ধারে মুখ কিছু দেখি পারুনি, কে কে তুমি, কে ঘরকু আসছ?
1: অন্ধার দূরেই যাইছি, আলুয়ারে এবে দেখ ভক্ত, দেখ কে তো ঘরকু আসিছি।
0: হে কোন, হে কোন মু দেখুছি, যোগী মুনি যাহাকু দেখিয়া পাই বর্ষ বর্ষ ধরে তপস্যা করুছন্তি, ব্রহ্মা শিব যাহাকু দেখিয়া পাই সববেলে ধ্যান করুছন্তি, মো আগরে, মো আগরে সে নিজে, মো আগরে সে ঠাকুর উভাইছন্তি।
1: হ্যাঁ, রথ উপরে ঠিক এই রূপ দেখিছিলু না শোয়া পূর্বরু, ঠিক এই রূপকে চিন্তা করি নথিলু?
0: মু ঠিক দেখুছি তো,
1: আখি সামনারে দেখি মধ্যে বিশ্বাস করি পারুনু।
0: কেমিতি কেমিতি বিশ্বাস করিবি জগন্নাথ, রত্ন সিংহাসন ছাড়ি অথ রাতিরে এ কুড়িয়া ভিতরে এতে বড় ঠাকুর বিজে হওয়া কথা, মু কেমিতি বিশ্বাস করিবি?
1: বৈকুণ্ঠ, রত্ন সিংহাসন, যোগী মুনি মানকর স্তুতিগান, ব্রহ্মা শিবঙ্কর ধ্যান, সবু সবু অপেক্ষা ভক্ত মো পাই বড়। মো ভক্ত যেউঠি ভক্তির সহিত মতে চিন্তা করে সেইঠিকি মু ব্যাকুল হয়ে ধাই যায়। পুরাণর তু কোন এ কথা শুণিনু? রথযাত্রা অবসরের তো হৃদয়ের জ্ঞান প্রদীপ জাঁড়া পরে বি ভক্ত মোর জীবন বলে তু বুঝি পারুনু?
0: কেউ জ্ঞানের আলুয়ারে তোতে কি বুঝি পারিব, কেউ শক্তি বলরে তো স্বরূপ কি মাপি পারিব, তো মায়া পরা তত্ত্ব অগোচরের ঠাকুর আখির লুহ ঢালি তো পাদ পদ্ম তলে মু খালি মুন্ডিয়া মারুছি।
1: উঠ ভক্ত, তোর ভক্তি ভাবরে মু প্রসন্ন, তোতে যে কোনসি বর দেবা পাই মু প্রস্তুত, মন ইচ্ছা বর মাগ দাসিয়া।
0: কি বর মাগিবি আউ কি বর তু দবু?
1: ইন্দ্রপদ।
0: ইন্দ্রপদ?
1: সবু পদ ঠারু শ্রেষ্ঠ ইন্দ্রপদ তোর মনকু পাওনি?
0: ঠাকুরে, ইন্দ্র যে পদকু ধ্যান করুছন্তি, চৌরাশি কাঠি গঙ্গা জলরে যে পাদ ধোইবা খুব ব্রহ্মা সমর্থ হলে নাই, যে পাদ ধোয়ে তো জল ন পাইপারি দেবদেব মহাদেব চিন্তাগ্রস্ত, সেই পাদ, সেই পাদ যাহা কুড়িয়ারে পড়েছি তাকু ইন্দ্র পদরে লোভ দেখছ ঠাকুর?
1: হও হেলা, ইন্দ্রপদ যদি মনকু ন পাওছি তাহলে কুবের সম্পদ
0: পুচ্ছ, তো দর্শন পাই মু যে সম্পদ লাভ করেছি তা তুলনায় কুবের সম্পদ অতি তুচ্ছ।
1: তোর তো সন্তান নাই, সন্তানটিয়ে পাইবা পাই ধর্মপত্নী তোর সববেলে ব্যস্ত, মৃত্যু পরে পিণ্ড দেবা পাই পুত নামক নরকরু উদ্ধার হবাকু সমস্তে পুত্র কামনা করন্তি, তু সেই বর মাগি পারু?
0: কোন কইল, পিণ্ড পানি পাই পুত নামক নরকরু উদ্ধার পাইয়া পাই মু তোতে পুত্র সম্পদ মাগিবি? তু তুই এড়ে কপটিয়া ঠাকুর, হইরে তোর দর্শন পাইয়া পরে মু আউ নরক যন্ত্রণা ভুগিবি কোনো কহ?
1: ও, তু তাহলে কিছু বর মাগিবনি?
0: মু যাহা মাগিবি তু কোন সত্তরে দেবু ঠাকুর,
1: ସତ୍ୟ ସତ୍ୟ ସତ୍ୟ ତ୍ରିବାର ସତ୍ୟ କରି କହୁଛି, ତୁ ଯୋଉ ବର ମାଗିବୁ ମୁଁ ନିଶ୍ଚୟ ଦେବି।
0: ତାହେଲେ ତାହେଲେ ମୋତେ ଏଇ ବର ଦେ ଜଗନ୍ନାଥ, ତୋର ଭକ୍ତମାନଙ୍କ ଚରଣ ତଳେ ମୋରେ ମନ ସବୁବେଳେ ଲାଗି ରହିଥାଉ। ଆଉ ଗୋଟିଏ ବର ଦେବୁନି ଜଗା,
1: ତତେ ମୋର ଅଦେୟ କିଛି ନାହିଁ ଦାସିଆ, କହ ଆଉ କଣ ଚାହୁଁଛୁ।
0: ଯେତେବେଳେ ତତେ ଯୋଉ ରୂପରେ ଚିନ୍ତା କରିବି ମୋତେ ମୋତେ ସେଇ ରୂପରେ ଦର୍ଶନ ଦଉଥିବୁ।
1: ଧନ୍ୟ ଦାସିଆ, ଧନ୍ୟ ତୋର ଭକ୍ତି। ଏଇ ଦୁଇଟି ବର ସହିତ ତତେ ଆଉ ଗୋଟିଏ ବର ଚାଚି ଦଉଛି। ତୁ ଭକ୍ତିଭାବ ସହିତ ଯେତେବେଳେ ଯୋଉ ଦ୍ରବ୍ୟ ପଠାଇବୁ ମୁଁ ତାକୁ ସାଦରେ ଗ୍ରହଣ କରିବି।
0: କେତେବେଳୁ ଆସିଲୁଣି, ତୋର ବଡ଼ ସିଙ୍ଘାର ବେଶ ସରିଲାଣି, ରାତି ଭୋଗ ଖାଇ ଆସିଛୁ ନା ସେମିତି ପଳେଇ ଆସିଛୁ?
1: ଆରେ ରାତି ଭୋଗ ଆଉ ଖାଇଲି କେତେବେଳେ, ବଡ଼ ପଣ୍ଡା ଚଳୁ ଲଗାଇ ଭୋଗ କରୁଥିଲେ, ହେଲେ ମୁଁ ତୋ ପାଖକୁ ଚାଲି ଆସିଲି।